জীবনক অন্তিম ছিমা ধোকা হোলাই শুনি কান বৈর হুন্ছন দেখ্নি আখা অন্ধা হুন্ছন শুনি কান বৈর হুন্ছন দেখ্নি আখা অন্ধা হুন্ছন মিলেকা ইদা তাকা।